0: মালো চা আর মালোই কেমে খিলো জানো যে মাউছু ওগো ওয়েক ডুং ইয়াকু তামো এরে
1: এরতে তেরুকে ওমা দিশার করে লোন পা দেরে এরে গুগা রুচেরে গিরে গুয়া হনেও চেরে এওন কাই গুয়া চারি চেরে মে মিওগা এ টিম গিরে মা বে গুয়া অতি মা দা দা দামু নাও রাজি কুসা কোবো দি চেরে লোন পা দেন না উ পা লি গুগা রুচেরে লোন পা দেন
0: ওয়ে চুলি ইয়ুব মে ইয়াব ওয়ে ইও টি কু টু জু চেং বারা জানি ও কোয়ে চিয়া বিচ কুয়া বিং চো ওয়া পা উ ইয়ার ইও মিও চো ওয়ং মেন মে ও টি কু ই পি এর আ বোর উ ইয়াব ওং মেন টন না বিচ স্পিক ফার্মা One more big hit.
2: Wake up in the morning.
3: Puri chika bo, puri chika dwaru.
4: Anga tele choka kumdabe.
3: Ya boy, a manu chujos, man you me ya boy.